এলাইন ইন্টারন্যাশনাল ডে এগেন্স ড্রাগ এবুস দেল ইলিসিট ট্রেফিকিং পেবল দুম এম কম দুম বমিয়া দেল কে পেব হুম আই ইয়াদ অপ ইনাম ল ডিপুটি কমিশনার অফিস ল বানে গিদুম হিদল মাস প্লেস প্রোগ্রাম পি হু এম ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট অফিস জিরো ল ইবম ত ডিপুটি কমিশনার লর্ড শিবনশ্রী অলি পরমে বি হেড অফ ডিপার্টমেন্টস লোকাল এডমিনিস্ট্রেটিভ লিডার্স কিদিং এম সেরেমনি ল ইমুন গেবদলা দিগনা কন আতে ইপাক হিদপ তোর গেবলাম কামলা লুগা বম তো সিএম কালুতা দেব